0: আপ্রয় নেই জাগির খানে মৌকা তো আকোছো নে তর
1: তর সর কি সোচের বসনি হই না মারি জাগির কো অবসর আকোছো বনি গরে খাই আলা হই
0: আপ্রয় নেই অব খানা তো হুনতো নে তর কে গরনে মোটর সাইকেল নাই চলন জানে কো হুনু পারছো ভনের ভন্দিও তো সকি গো নে
1: এরা এরা ইনকা মোটা বুদ্ধি জাগির খানা পঞ্চ শিব চাইউন্ট মাটি ভূমি নেপাল ড্রাইভিং ট্রেনিং সেন্টার জানে মারি কার মোটর সাইকেল স্কুটার শিখনে নি ওই না চ
2: ওতনি দোলেখা জিলা ভীমেশ্বর নগরপালিকা ওডা নম্বর ৬ স্থিত আর্মিক ব্যারেক নজিকই রয়েকো মাতৃভূমি নেপাল ড্রাইভিং ট্রেনিং সেন্টারমা বিশেষ ছুটকা সাথ কার মোটরসাইকেল র স্কুটার দক্ষ তথা অনুভবী প্রশিক্ষক দ্বারা শিকাইন্ছ।
3: সাথে ইহাঁ আপনি কার মোটরসাইকেল র স্কুটার পনি লাগি ট্রায়াল শিখন সকিনে ভাইকোলে ইচ্ছুক ব্যক্তিহরুলে আজই সম্পর্ক গর্নুহোলা। দোলাখা জিল্লাকো একমাত্র আফ্নে ট্রায়াল সেন্টার ভাইকো মাতৃভূমি নেপাল ড্রাইভিং ট্রেনিং সেন্টার।
2: বিস্তারিত জানকারিকা লাগি প্রোপাইটর পাসং শেরপা সম্পর্ক নম্বর 9865 46 19 26 র গেলসাং শেরপা 9816 30 10 7।
3: মাতৃভূমি ড্রাইভিং ট্রেনিং সেন্টার সম্পর্ক কার্যালয় পেট্রোল পম্পক ছেউ পহিলে বদা সুরুম রহেকো ঘরমা সরেকো ছ। মাতৃভূমি নেপাল ড্রাইভিং ট্রেনিং সেন্টার চরিকোট দোলাখা।
4: छोरीको चिना टिपन बनाउनु थियो, मेरो पनि चिना हेर्नु पर्ने थियो, अनि जडीबुटी पनि चाहिएको थियो। यी सबै कुरा कहाँ पाइन्छ होला तिमीलाई थाहा छ? अनि अस्ति तिमी हात हेर्ने पनि कुरा गर्दै थियौ।
5: यी सबै कामका लागि त पूर्व प्रधानमन्त्री लोकेन्द्र बहादुर चन्दबाट ज्योतिष विद्या सम्बन्धी प्रमाण पत्र प्राप्त गर्न सफल हुनुभएका लादुक घर भएका ज्योतिष नकुल गजिरेलाई सम्पर्क गर्नु पर्छ नि त।
3: के तपाईँ ज्योतिष शास्त्रमा विश्वास गर्नुहुन्छ? यदि त्यसो हो भने चरीकुट सातो बाटो कृषि बजार स्थित ज्योतिष नकुल गजुरेललाई सम्झिनुहोस्। यहाँ हात हेर्ने, चिना टिपन बनाउने, झारफुक गर्ने, आवश्यक परेका जडीबुटी, मोहनी र छारे रोग पनि निको पारिन्छ। सम्पर्कको लागि ज्योतिषी नकुल गजुरेल 9844648062 9844648062।
6: विगत लामो समयदेखि ग्राहकको सेवामा समर्पित नारायण कुटानी पिसानी मेल पेट्रोल पम्पबाट दिँदै आएको सेवा हाल केही महिना अगाडिदेखि सातो बाटो चोक स्थित दोलखा जाने बाटो नगरपालिकाद्वारा निर्मित ठूलो भवनमा ग्राहकको सुविधाका लागि

0: বিগুচার লাদু বিগুচার মধ্যে প্রসাদ বলি মধ্যে ঘুমন্ন মসম আইয়া গছ
1: আমা বাবুলাই রুয়াই দুঃখ দিনছন ছোরা রা নাতে হরু শাশুলাই পনি রোছন দুরু দুরু সানি বুয়ারি হরু ঘর যাই বসন ত কবি জন হরু শঙ্খ নমানি কন সোহানি চাকরি তপনি কেই গুঞ্জরা ঘরলন কলি কারজন জেঠিলাই সবাই কাঞ্চে তিরকা হলান চাতে সন্ততি।